হয়ে সন্ত্রী খানা খাই ব্যায়াম শব্দ করি তোমার পান মাটি বাবসে ভিড় রাখি তোমরা ভালো নির্ধার করি আজ নির্ণয় কাজে জীবন যাত্রা নিশাকার রোগ সে পাঠি সুস্থ জীবন আপনাই হরেও গুরুবাবা শঙ্কর সহকারী স্বাস্থ্যকারী প্রত্যাশী জনহিত জারি সদেশ।

0: সন্তুলিত খানা খাই, ব্যায়াম সব করি।
1: ধূমপান নদী নামা একটু লাগি আপনার নিয়ন্ত্রণ করি।
0: আজ নির্ভয় পাগে জীবন যা নিশা রোগ মাসে বাঁচি সুস্থ জীবন অপনাই।
1: রেডিও গুরুবাবাজন সহকারী স্বাস্থ্য কারণে বর্তে আছে জনৈক প্রণালী সন্দেশ।